0: ফিয়ার পড়া সেলক ফাউন্ডেশন লগত মিলি কিনে ক্লাইমেট স্মার্ট নাগাল্যান্ড এডভান্সিং হেলথ এন্ড লাইভলিহুড রেজিলিয়েন্স ওপর একদিন প্রোগ্রাম দিয়ে বাদ করে কিনা শ্রী জিলিয়াং পাড়া কুছে কি স্টেট লাগা ডিক্টারি পা টেরেন কমতি কনেক্টিভিটি পাওয়ার আর এনার্জি সেক্টর কারণে একটা ডর দুঃখ সামনা করে তাই কুছে কি নাগাল্যান্ড পাড়া 300 crore rupees নিচিনা এনুয়াল পাওয়ার সেক্টর রেভিনিউ কমতি পাই আছে আর জানাইছে কি স্টেট পাড়া সাস্টেনেবল সোর্সেস ফানে চাই কিনা এনার্জি ইনপুটস ফানে ধ্যান দিয়াতো কমতি করিব পারিব শ্রী জিলিয়াং পাড়া এনার্জি ফর হেলথ লাগা ইনিশিয়েটিভ যুক্ত সেলকো ফাউন্ডেশন পাড়া হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট লগত মিলি কিনা ইমপ্লিমেন্ট করেছে এটির উপর খুশি পাই কিনা এটি তো একটা সোলার পাওয়ার ইন্টারভেনশনস পাড়া হেলথ কেয়ার ডেলিভারি মজবুত করবর কারণে একটা ভাল মেহনত করে এনেকা জানাইছে
1: In this regard, the Energy for Health initiative being implemented by Selco Foundation in collaboration with the Department of Health and Family Welfare Government Nagaland is a commendable effort. The solar power intervention

0: Union Minister of Agriculture and Farmers Welfare Chivaraj Singh Chauhan para aji koise ki India laga duk kam kuria farmers khan laga mehnat karne food stocks khan kafi thaki ase. New Delhi te aji din National Conference on Agriculture for Kharif Campaign 2026 laga inaugural ceremony te baat kuri kina Shri Chauhan para janaise ki desh te tu sal desh te food grain laga production to 376 million tons upor ase jintu jua sal para 5.3% para bishi ase tai koise ki sarkar para farmers khan nimite agriculture aro welfare te special dhyan dise minister para koise ki india to china ke par kuri kina duniya te rice laga sobse dangor producer huise minister para aro koise ki du dui din laga event somoy kharif agriculture sector laga bhal karne ekta roadmap banawale madad kuriboro Gurga Youth Organization Koima Barajidin, Destitute Children Home Te Ekta Undertaking Lukina Telaga 34th Foundation Day Manaisha. Bachit Kurasumoin GYAK President Narayan Bahadur Barajanaishiki Itu Visito Lagia Manukan Nimitease Aro Bachakanke Taikan Laga Future Te Umit Takibole Aro Dian Dibole Karneasse. Kevilana Chadi Barakushiki Itu Institution To Underprivileged Bachakan Nimite Shelter Care Aro Support Karne Subsepula To 2018 সময় ফ্যামিলি রেজিস্টার হইছে ইটো অ্যাসোসিয়েশন পারা ক্যাশ ডোনেশন আর লাগিয়া সাপ্লাইজ কানবি দিগিনা আছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ পারা কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্রাজুয়েট সিইউইটি ইউজি 2026 এক্সামিনেশনস কানে রিভাইজ এক্সামিনেশন ডেটস আর এডমিট কার্ডস খান অলাই দিছে এনটিএ সাপতে এক্সামিনেশনস খান ইটো মইনা লাগা 31 তারিখ আর আহিয়া মইনা লাগা 6th আর 7th তারিখ তে থাকি বলে আছে আজিদিন স্কেজুল করি কিনা থাকিয়া এক্সাম তো ঈদ উল আজহা কারণে রিস্কেজুল করে দিছে এন টি এ ভাড়া কৈছে কি সানডে দিনতে এপিয়ার করিয়া ক্যান্ডিডেটস খান লাগা এডমিট কার্ডস তো এন টি এ লাগা অফিসিয়াল ওয়েবসাইট cuet.nta.nic.in পারা ডাউনলোড করিবলে পারিব খবর সিস্টারৰ পৰা হেডলাইন জনাই আছে নাগালেণ্ডে পাৱাৰ ক্রাইসিস বৰি থাকে সময় ডিপুটি চিফ মিনিষ্টাৰ টিয়াৰ জিলাং পৰা সাস্টেইনেবল এনাৰ্জি সলিউচনছ কাৰণে মাতিছে সলাৰ এনাৰ্জি পৰা হেলথ কেয়াৰ টাগত কৰিবলৈ এনাৰ্জি ফৰ হেলথ প্ৰজেক্ট লঞ্চ কৰিছে ইউনিয়ন মিনিষ্টাৰ অমিত শ্বাহ পৰা ইলিগেল ইমিগ্ৰেণ্টছ খানকে পেচান আৰু ডিপৰ্ট কৰিবৰ কাৰণে ধ্যান দিবলৈ জনাইছে পেৰেণ ডিষ্ট্ৰিক্টে বামচিয়া কিলৱা বস্তিতে এছিয়াটিক গোল্ডেন খেট কাৰণে দুনিয়াতে সবচে পহিলা কমিউনিটি কনজাৰ্ভড এৰিয়া এনেকা জনাইছে আৰু ঈদ উল আজহা ফেস্টিভেল অফ স্যাক্রিফাইস দেশ পরে খুশি মানে আছে আজি সাম মগা নাগামিস খবর ইয়ে রিসার্চ করে আছে শুনে থাকবে কালি পুজো 7:25 নাগামিস খবর আনিয়ে দিব
1: Attention everyone, the HIV and AIDS Prevention and Control Act 2017 stands for protection of rights of HIV infected and affected persons.
2: The Act prohibits discrimination against individuals based on their HIV status in various settings, including employment, education, healthcare, and other public services.
1: Let's build a world where stigma has no place.
2: This information is brought to you by Nagaland State AIDS Control Society.